হেরো লীলা বন মাফি হেরো ঠারো ভীর পাপি নীলি পারু ঠুলো পীর মাফি হেরো ঠারো ভীর পাপি নীলি পারু ঠুলো পীর ইয়ো মায়া কো তারকা নালে গলো রগত মাসু ইয়ো মায়া কো তারকা